শিশির জৈজা হাহাড়া সিরজন সিরজন কি আই লেলেঙ্গের জালাপুরি ঞালাগ গে শেরমাপুরি আর হাহাড়া গে ধরতিপুরি সিরজন কেট কয় জালাপুরি দাগ তালারে হাকু কাটকম রটে বারুডাং হর তায়ান মাগাড় সাঁক ঝিনুক রকজ গঙ্ঘা উরু ঘেওরা সাঁতে দাগ রেন আয়মা লেকান জীবান জীব ক সিরজাও কেট কয় ওয়াংরে সিং চাঁদো নিদা চাঁদো আয়মা এপিল আর এঙ্গেল হাহাড়া গে ধরতিপুরীরে সিরজন কে আয় ওত হাসা বীর বুরু গাডা মুডু ধীরি দারে তাসাট নানি সাঁও সাঁওতে ওত ভিতির রেহং দামান দুরিব সোনা রূপ তাঁবা বারুদ মেড়েদ কয়লা বক্সাইট হীর পান্না নীলম এমান এমান শিশির জৈজা যতক্ষণ হাহাড়া সিরজন তাই দো মানুয়া আর নানা হুনার জীবান জীবজিয়ালি কো আবো মানুয়া আর জীবজিয়ালি কো জীবিত তাহেন লাগিদ তেদো যতক্ষণ জরুরান জিনিস দো হুয়ুক কানা হয় দা আর জমা জমা আর নুয়া বেগর মানুয়া চে জীবজিয়ালি কো মিদ দিন বার্ষিং চে অনাখন জাস্তি হ্যাঁ জিত কো তাহে কে গিয়া মেনখান হয় বেগর মানুয়া চে এটা চেঁড়ে চিপরু চে জীবজিয়ালি চিলি গে মিদ নোডে খো জিত দো বাংকো তাহে কিয়া অনাতে ধরতিপুরী রে জীবজিয়ালি চেঁড়ে চিপরু চে মানুয়া কো জীবিত তাহেন লাগিদ হয় দো পহিল উতর যতক্ষণ জরুরান জিনিস কানা আর আবো নোয়া হয় দো দারে খন গে বন ঞাম এদা দারে খন দো আবো একেন হয় সুমুং গে বন ঞাম এদা অনকা কথা দো বাং কানা বিশকম আবো দো দারে খন নানা হুনার জো বিলি জমা লাগিদ বন ঞাম এদা ঞাম এদা বন সাজ সিঙ্গার লাগিদ বারাবরণ জেঙ্গেদ জেঙ্গেদ বাহা কো খালি নিনা সুমুং দো বাং নে হড়া অড়া তেয়ার লাগিদ গুড়হ সেনের বাতা ধারণা পড় শিল্পিং জাঙ্গে ঝান্টি সাহান সাকাম নাহেল ইসি আড়াণ সাগাড় গাড়ি গাঁডো মাচি কঠে পারিয়াড়ে এমান লাগতিয়ান জিনিস কো দারে খন গে বন ঞাম এদা দারে রেনা রেহেদ বাকলা সাকাম বাহা আর যখনা জুদা জুদা আজার বেমার লাগিদ রান মুরগান বন ঞাম এদা ঞাম এদা বন ধুঁড়ে গন্ধ রবড় রং কাগজ প্লাইউড লুমাং লহি নেলের আশা দিনমান ব্যবহার রেয়া জিনিস কো দারে খন গে খেলচে এনেজ জং রেনা সামান পুঙ্গি বেনাও লাগিদ সাকাম সারজম নিম কুয়েডি করঞ্জ বারু এমান দারে খন সুনুম পায়না জিনিস পার্সেল লাগিদ পেটি রেলগাড়ি রেনা ডাবা স্লিপার ট্রাক বাস এমান মোটর গাড়ির তেয়ার স্কুল কলেজ অফিস আদালত করেনা বেঞ্চ টেবিল কুর্সি এমান তেনা জিনিস বন ঞাম এদা দারে দো জানাম খন গুজুগ ধরি আবো জানাম আয়ো লেকাগে দুলার আর গড়ো আবন কানা দারে দো আজা জমা আজ থেকে তেয়ার জম কানা মেনখান দারে দো আইমা জীবজিয়ালি কো জমা আর তাহেন রেয়া আশ্রয় এমা কো কানা অনা সাঁও সাঁওতে দারে দো আবো মানুয়া আর জীবজিয়ালি কো রাবাং আর সিতুং খনে বাঞ্চাওয়েত বোনা দারে রেয়া রেহেদ ওত রে আতিঞে কানা অনাতে দাগ জড়িতে হাসা দো বাই সিটগিরোগ কানতে লে হো বাই লে চোয়া কানা দারে গাজার তাহে লেনখান ওত রেয়া হাসা ধরি হয় বড্ডুতে মিঠেন খন আর মিঠেন ধরি বাই হর ইদি দাড়েয়া আর হয় বড্ডু হয় টেকাও দারামা দারে দো বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেন রেয়া নিছরা সেগাইয়ে তোপল দহ আকা দারে রেয়া সাকাম নিউরলেন রে দারে রেয়া সাকাম দো সিয়া কানা অনা খাতির হাসা দো পাকুয়া কানা অনাতে চাষবাস দো ভাগি হুয়ুক কানা যাহারে দারে তাহেনা অনে দো দাগ জড়ি হো ভাগি হুয়ুকা দারে গে নোয়া ধরতি অতেত রেয়াড় দিন উরগুমা আর ললদিনে রেয়াড়া সিতুং বেড়া লাঙ্গা জিরাও যদি যাহা দারে উটারে বো দুরুব লেনখান আড়ি নাপায় রেয়াড় গে আইকাও গদোয়া চেদাগ সে দারে রেনা সাকাম খন মিদ লেকান দাড়িয়ান রাসা সারসাওয়া মনে যাহা তিনাগ গে গোসো তলমজ কোমা জিয়াড় গে আইকাও গদোয়া দারেয়াগ হো জীবন দো মেনাগ গেয়া
ᱫᱟᱨᱮ ᱨᱮᱦᱚᱸ ᱪᱮᱛᱱᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ, ᱨᱩᱣᱟᱹ ᱟᱡᱟᱨ ᱟᱨ ᱠᱚᱥᱴᱚ ᱦᱚᱸᱭ ᱵᱩᱡᱷᱟᱹᱣᱟ ᱫᱟᱨᱮ ᱫᱚ ᱟᱵᱚ ᱡᱟᱦᱟᱸ ᱵᱟᱹᱲᱤᱡ ᱦᱚᱭ ᱠᱟᱨᱵᱚᱱ ᱰᱟᱭᱚᱠᱥᱟᱭᱤᱰ